জয় নানা বাদ্য রঙ্গে উষাকু অনিরুদ্ধ সঙ্গে রথে বসাই বড়ি বড়া কৃষ্ণ সমীপে আনি দেলা উষা সহিতে অনিরুদ্ধে দেই নমিলা কৃষ্ণ।

শ্রোতা বন্ধু, শুনন্তু গোটিয়ে সূচনা। আজি অপরাহ্ন 4:02 হেলো অনুরোধ কার্যক্রমের পুনঃ প্রসারণ পুনি থরে হেলো অনুরোধ শুনিপারিবে। সন্ধ্যা 5:02 সন্ধ্যা জ্যোতি কার্যক্রমের শুণবে কলাকার রামেশ্বর মাকনক সাক্ষাৎকার। 5:30 যুববাণীর ক্যাম্পস কার্যক্রমের শুণবে রক্তদানর অনুষ্ঠান। 6:10 গোষ্ঠী সঙ্গীত শিক্ষার শুণবে কন্নড় ভাষার গীত। শুনিপারিবে ইংল্যান্ডে হওয়া আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকপ 2026 ক্রিকেট টুর্নামেন্ট অন্তর্গত ভারত ও পাকিস্তান মধ্যে হওয়া ক্রিকেট ম্যাচর অপটুপ ধারাবরণী ইংরাজি এবং হিন্দি শুনিপারে রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। এসব নিউজ অন এয়ার এআইআর এফ মাধ্যমে এই সময় প্রচারিত হওয়া কার্যক্রমগুলো হল রাতে 7:30 কৃষি সংসার কার্যক্রমের শুণবে সঙ্গীত রূপক মা মায়েট। 8:02 সুগম সঙ্গীতর কার্যক্রমের কণ্ঠশিল্পী সুশান্ত কুমার পাণি ও অনিতা পতি। 8:15 ওড়িয়া দেশাত্মবোধক সঙ্গীত কণ্ঠশিল্পী হচ্ছেন রঘুনাথ পাণিগ্রাহী, অক্ষয় কুমার মহান্তি ও ধনঞ্জয় শতপথি। 9:15 শুনিপারে স্পটলাইট রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। সূচনাটি এইটি শেষ হল। আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণন্তু সুগম সঙ্গীতর কার্যক্রম। আজর কণ্ঠশিল্পী মানে হলে সুশান্ত কুমার পাণি এবং শ্রীক্ষেত্র সুন্দর। শুণন্তু কার্যক্রমের প্রথম গীতটি কণ্ঠশিল্পী সুশান্ত কুমার পাণি, গীতরচনা রজনীকান্ত মিশ্র।

এই জনমর সাথীটিয়ে ই সিনেমা নু শুনুনি গীতটা গীতকে গাইছন আর সঙ্গীত দিয়েছেন গগন বিহারী, লিখিছেন শ্রীকান্ত গৌতম।

শ্রোতাবন্ধু, ইন শেষ হল ওড়িয়া সিনেমা গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর। আপনার কার্যক্রম শুনুছন মিডিয়াম ওয়েভ 317.5 মিটার, 945 কিলো হর্জ আর এফএম 101 মেগাহর্জ। আপনার আমার কার্যক্রমকে নিউজ অন এআইআর মোবাইল আপ্লিকেশন মাধ্যমে ভিল শুনে পারবে। শ্রোতাবন্ধু, সময় হয়ে যাইছে হিন্দি সিনেমা গীতর কার্যক্রমর, তো আসুন ইহাদে মূল কর্মা গুটে সিনেমা গীতর কার্যক্রম। আজি আপন মানে শুনবে গুটে সিনেমা গীত ক্রম থি দিল তেরা দিওয়ানা সিনেমার কিছু গীত। গীত মানকু লেখিছন শ্যামরাজ আর লুবনা খান, সঙ্গীত সজাইছন আদেশ শ্রীবাস্তব। শ্রোতাবন্ধু, কার্যক্রমর পহেলা গীতকে শুনুন, গাইছন উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক।

ফুলে ধরি ফুলে ফুলে সাজি দেনি দেনি গো রাধানী, কুনকে মুই কলা কানু তুই কইলি রানী গো রাধানী, ফুলে ধরি ফুলে ফুলে সাজি দেমি দেনি গো রাধানী, যার বৌলে ঝুরাটা মহুমাছি বুড়াটা মোর মহু।

শ্রোতাবন্ধু, এনো শেষলা সম্বলপুরী গীতর কার্যক্রম সঙ্গীতর লহর। আজ আপন মানে শুনলে নারায়ণ ডনসেনা, মোহন সেঠ, নবীন কিশোর আচার্য আর তপস্বিনী পটেল কণ্ঠতে কিছু সুন্দর গীত। গীত মানুষ লিখি ধরণীধর পটেল, জয়দেব ডনসেনা, নরসিংহ প্রসাদ গুরু, ডোলগোবিন্দ বিসি আর চিত্তরঞ্জন নায়ক।

শ্রোতা বন্ধু, ইহাদের শুনুন গুরু সিনেমার গীতটা। লিখেছেন গুলজার, সঙ্গীতে সাজিয়েছেন এ আর রহমান, কণ্ঠশিল্পী হরিহরণ আর অলকা ইয়াগনিক।

শ্রোতাবন্ধু, ইহাদে শুনুন বিশাল মিশ্র, নীতি মোহন, সাহিল অখতর আর সেহনাজ অখতরঙ্কর কণ্ঠথি গদর টু সিনেমারি গীতটা। লেখিছন সঈদ কাদরী, সঙ্গীতটি সজাইছন মিথুন।

শ্রোতা বন্ধু, আমি যথাসম্ভব অজ্ঞাত ওয়েবসাইট পরিদর্শন করা দূরে রহবা উচিত। কোণী অজ্ঞাত প্রেরক স্প্যাম মেসেজ, ইমেল।

শ্রোতা বন্ধু আপনার শুণুচন্তি ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম এথর শুণন্তু বিভু কিশোরঙ্ক কণ্ঠরে এই গীতটি গীতিকার অরুণ মন্ত্রী সঙ্গীত নির্দেশনা প্রেম আনন্দ।

গেছি আমার বোন কি পহলি দেছি কাকের বন লেখে খয়রে সিধা ওর ছাগে খেই জুটে মোটকটি গলে পড়বে না।

0: শ্রোতাবন্ধু কার্যক্রম শেষে শুণন্তু গীতাঞ্জলি পোড ও গগন বাক্য কণ্ঠরে এই গীতটি গীতিকার ক্ষেত্রমণি বিভার।
1: বনস্তে ডাকিলা গজ গাঁটু সহরে রজ মৌজ রজ দোলি মা মানঙ্ক হাত তৈরি পিঠা পসরা মিঠা পানর নিয়ারা স্বাদ এসবুকু এথরর রজরে সুভদ্রা শক্তি করেছি আহুরি সমৃদ্ধ এসেছি মা মানঙ্ক হাত তৈরি আরিসা কাকরা মন্ডা চকুলি ও অন্যান্য সুস্বাদু পিঠার মহক রজরে পৌঁছুছি আপনার নিকটরে জুন 12-16 তারিখ পর্যন্ত ভুবনেশ্বর শহীদনগর ঠু নেই এসপ্ল্যানেড ইনফোসিটি নন্দনকানন ও সহরর প্রমুখ স্থানরে বুলুছি পিঠা অন হুইল। এহা কেবল পিঠার সম্ভার নুহে, এহা হেউছি আম পরম্পরা ও নারী সশক্তিকরণর পরিচয়। আসন্তু এহি রজরে ওড়িশার খাঁটি পারম্পরিক পিঠার মজা নিয়ন্তু এবং সুভদ্রা শক্তির প্রয়াসকু সমর্থন করন্তু।

করুছে গাধন, এ হে এই কোয়েলি কষি সুলা বয়সি দেখি করি তোর মুলকি হসি ভমরা যাইসি রসি কাহেলা যে নাই বলুছু পক পকানু আইজ ফুটিছু কালকে হ্যাপু বাসি।

শ্রোতা ভৌণী নমস্কার। ঘর সংসারর বিশেষ প্রগতি কার্যক্রমক আপনার স্বাগত। শ্রোতা ভৌণী, আজ জুন 14 বিশ্ব রক্তদাতা দিবস। এই বিশেষ দিনের সমস্ত রক্তদাতা আমার অভিনন্দন ও কৃতজ্ঞতা। শ্রোতা ভৌণী, রক্ত হেউছি জীবন, আউ রক্তদান হেউছি এমিতি এক মহান দান যাহা জনে মানিষঙ্ক জীবন বঞ্চাই পারে। দুর্ঘটনা, অস্ত্রোপচার, থালাসেমিয়া ভলি রোগরে পীড়িত অনেক রোগীঙ্ক পাই রক্ত হি আশার কিরণ। শ্রোতা ভৌণী, আপনার জানিছন্তি কি জনে ব্যক্তিঙ্ক রক্তদান তিনজন লোকঙ্কর জীবন বঞ্চাই পারে। কারণ রক্তর বিভিন্ন উপাদান অলগা অলগা রোগীঙ্ক চিকিৎসার ব্যবহার হয়ে থাকে। অনেক লোক ভাবন্তি রক্তদান কলে শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু এহা এক ভ্রান্ত ধারণা। রক্ত ডাক্তরঙ্ক পরামর্শ অনুযায়ী সুস্থ ব্যক্তি নিয়মিত রক্তদান করিপারন্তি এবং এথিরে স্বাস্থ্যর কোনসি ক্ষতি হুয়ে নাহি। রক্তর কোণসি জাতি, ধর্ম কিংবা ভাষা নথায়। যেতেবেলে কাহার জীবন সংকটরে থাকে সেতেবেলে কেবল রক্তর হি আবশ্যকতা হুয়ে। তেণু আমি সমস্তে মিশি স্ব ইচ্ছার রক্তদান করিবা এবং অন্যমানঙ্কু মধ্য এই মহত কার্যপ্রাই প্রেরিত করিবা। আজির এই বিশেষ দিনরে আমি সেই সমস্ত নিয়মিত রক্তদাতাঙ্কু কৃতজ্ঞতা জনাউছু, যেউমানে নিজের অমূল্য দান মাধ্যমে অনেক জীবনকু নূয়া আশা দেইছন্তি। শ্রোতা ভৌণী, জনে সুস্থ ব্যক্তি 18-65 বর্ষ বয়স মধ্যে থিলে রক্তদান করিপারিবে। রক্তদান প্রক্রিয়াকু মাত্র 10-15 মিনিট সময় লাগে। রক্তদান পরে শরীর খুব শীঘ্র রক্তর অভাবকু পূরণ করিদে। নিয়মিত রক্তদান কলে স্বাস্থ্য উপরে কোনসি

0: किसी किसी किसी किसी किसी किसी जाम तर गिणांग ताग ताग ही जाग जाग नहीं घुड़म ता ती ती ता तर गिर जाके नहीं जहाँ गिर जाके नहीं जहाँ गिर जाके नहीं जहाँ इरा हो जी तर चाल है
1: এটা হরি,
0: বুঝলে কি নি?
1: হয়
0: হরি অর্জুন তো উচিত রা
1: চৌত্রিশ আর আর কানা রহুদিলা।
0: তারপরে তারপরে আর আর গোটে আছে,
1: হ্যাঁ
0: আজিকালি টুকাল মানে বড়া কথা শিখলে কুলা এড়ে দর্পণ দেখি ছাঁ দেখি বাট চাললে হাটকে গলে মাঝি মানে ঘিনি আনসর বরা বসুইছে বেল দাঁতক সাথ দৌছে ছেড়া গুরু গৌরব কলি যুগে ন মানিবে গিরতকু নারী মানে পাদে খটাইবে হে এ গেল গর্বে গুপ্তে অন্য পুরুষে রমিবে হে এ গেল গর্বে তা গিজি গিজি গিজি গিজি গিজি গিজি জাং গ্রাং তাক তা গি যা গেনে গিনি দাং জল নব রসি মেঘ ঘোড়াই আসিব জানি তা অর্জুন মোর এ বচন ধ্রুবরে এ জলহীন জলি জীব কৃষিয়া দিধান রে এ জলহীন বড় দেউল রুম রো খসিব পথর বড়।

0: এটা হচ্ছে সজনী গীতে।
1: সজনী
0: জি আজ্ঞা, গোটে কথা কহবে যে আগে তো আপনার বাগির অনেক মানে কলাকার যেন মানে কি এটা গীত মানে গাউলে, হলে হেতকি বেলকে তো গীত মানে হেনতা লেখা নাই হইতেই, বলে গীত মানে কেনতা কেনতা কি আপন সংগ্রহ
1: করি এটা নিজে আমি তার মানে মস্তিষ্ক ভিতরে কি কেন গীতটা কানা গেলে কার সঙ্গে কানা হবা এটা গোটে ভাবনাটে আমার আসে। গোটে সাইকতে গোটে পিলাটে যাচ্ছি, হ্যাঁ গোটে টুকেলটে সে গলার কি সজনী হিসাবে তাকে গোটে টচটি করবা
0: কেনতা কি সেটাকে আক্ষেপ করি গীতটে গাইবা,
1: হ্যাঁ
0: এটা বি ভাবি পারুদিনে,
1: হ্যাঁ
0: যে গাউলা সে নিজে বি ভাবি,
1: হ্যাঁ সে নি ভাবলা তো গায়ে লাগাতে সেতকি বেলের কথা।
0: আচ্ছা কেনতা কেনতা করুদিলে টিকে শুনমা।

0: আরে এটা গলার রোগিতায়
1: ধরুন ইনার টুকেলটা গাই দেলা,
0: হ্যাঁ
1: পিলাকে
0: হ্যাঁ
1: গাই দেলা,
0: হ্যাঁ
1: পিলা বি হেন্তা গাই পারু দিলা,
0: পিলা বি কহবা,
1: হলে হেন্তা হিসাবে গীত বি ফাঁদি পারু দিলে,
0: হেন্তা গীত বি ফাঁদি কি গাউ থিলে লোক মানে।
1: হ্যাঁ বলে পিলা কানা কহতা,
0: পিলা
1: হ্যাঁ
0: পিলা কইছে জন।

শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু চলিত অধিবেশনরে প্রচারিত হওয়াকু থিবা কেতোটি কার্যক্রম সম্পর্করে সূচনা। সন্ধ্যা 6:30 শুনিপারিবে ইংল্যান্ডঠারে হওয়াকু থিবা আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 ক্রিকেট টুর্নামেন্ট অন্তর্গতরে ভারত এবং পাকিস্তান মধ্যে হওয়াকু থিবা ক্রিকেট ম্যাচর অপটিপ ধারা বিবরণী ইংরাজী এবং হিন্দিরে ଏହା ଆପଣ ଶୁଣିପାରିବେ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀ କେନ୍ଦ୍ରରୁ ହେବ। ଏହା ସହିତ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ଆପ୍ ମାଧ୍ୟମରେ ଏହି ସମୟରେ ପ୍ରଚାରିତ ହେବାକୁ ଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମଗୁଡ଼ିକ ହେଲା 7:30 କୃଷି ସଂସାର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଶୁଣିପାରିବେ ସଙ୍ଗୀତ ରୂପକ ମା ମାଇଟ୍, 8:02 ସୁଗମ ସଙ୍ଗୀତ, 8:15 ଓଡ଼ିଆ ଦେଶାତ୍ମକ ବୋଧକ ଗୀତ ଶୁଣିପାରିବେ ଏବଂ 9:15 ସ୍ପଟ୍ଲାଇଟ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏବଂ 9:30 ଜାତୀୟ ରୂପକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏବଂ 10:00 ଶୁଣିପାରିବେ ରବିବାର ସ୍ତରୀୟ ଭାରତୀୟ ସଙ୍ଗୀତ ସଭା। ଏହା ଥିଲା ଆଜି ପ୍ରଚାରିତ ହେବାକୁ ଥିବା କେତୋଟି କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନା।

0: জোহার দাদা।
1: জোহার ভাই, জোহার জোহার। আরু ভাই, তুমি কেমন রক্ত দিয়েছ?
0: রক্ত মোর মতে দেখো পয়লা আজকে না সুকটা সুকটা দিছি না আজ দেই গরে যা পরে।
1: হ্যাঁ হ্যাঁ, এই শুনো তো, আমার অবশ্য গোটে সাধারণত গোটে ভুল ধারণা আছে যে আমি রক্ত দেলে দেহ খারাপ হয়েছি, সুকটা
0: দুর্বল হয়েছি,
1: দুর্বল হয়েছি। এথির লাগি আসল কথা কেনা হচ্ছে, যে ডাক্তারখানা কি আসন রোগী মান, রোগী মানে তাকর যে পরিজন থিছন সে রক্ত নাই দিয়ন, সে অলগা লোকর উপরে নির্ভর করছেন। যদি রক্ত ভণ্ডারে রক্তটা আছে বলে আমি আমার পেসেন্টকে দিয়ে দেবো আর আমার পেসেন্ট ভালো হয়ে যাবে, কিন্তু সেমানে যদি নিজে দিতে বলে আজি অসুবিধা না। খাস করে আমার গ্রীষ্ম ঋতুরে যে খরা বেলকে আমি প্রতিদিন গোটে গোটে হসপিটাল, আমার যেটা বুর্লা সবুত্র বড় হসপিটাল আছে, 80-100টা রক্ত আমি দরকার, কিন্তু সেই হিসাবে রক্ত আসবার নেই। তো আমি রক্তদান করবার কথা, আর রক্তদানকে উৎসাহিত করবার কথা।
0: শুনো তো দাদা, আমি খালি

0: হে ভগবান, দেখো তো আজ আমার কেড়ে ভাই গাই যে আমার মা মায়ের আমার সঙ্গে কথা লাগুছ। জোহার মা, জোহার, জোহার গো মা।
1: হ্যাঁ গামমিল, হ্যাঁ রে মালতি, মোর দুঃখ সুখ তুমি নাই বুঝবার বলি দিন দিন কে মোর দেহ পা নসি নসি যাউছে।
0: আমি তো তোমার ছুয়া পিলা গো, আর তোমার কথা আমি নাই শুনলু।
1: এ পুতা শুন তো।

0: মোর দেহে পাহা নসবার কারণ সব জানল তো?
1: জানলু মা, সব জানলু।
0: যা হো, তুমি মানে মোর কথাকে বুঝুছ, এটা জানিকি মতে বহুত ভাল লাগুছে।
2: বয়লে কেনতা কেনতা কলে তোমার দেহে পাহা নকর হবা যে কহ গো ম্যাডমা, তুমি যাহা যাহা কহব সোর রক্ষি করে সব করমু।
3: এটা মুই কহুছে শুনো।

0: যে তমকু তো সরস রখবার লাগি খত সার দেসু ঘাস আর পোক বেমারিকে আয়ত করবার লাগি উষো কষা ভি পকাশু আর কাঁটা করমু যে কহ হলে
1: হেটা তো সত কহিলু হলে মায়ের যাঞ্চ করে করে ই খত সার পকালে মায়ের অম্ল কি খারি হেবার ডর না থে আর খরচা ভি কমি যায়ছি বল তো
2: এ পিলে জানিছো

0: এটি শেষ হল কৃষি সংসার কার্যক্রম। শ্রোতা বর্তমান শুণত সম্বলপুরী মুখ্য সম্বাদ।
1: আকাশবাণী সম্বলপুর ইয়াচিনির মুখ্য খবর সাংে মুই তর্পণ কুমার প্রধান। দেশবাসীকর পাখে গলা বার বছর ভিতরে গুণাত্মক স্বাস্থ্যসেবাকে সহজ ও সুলভ মূল্যতি পৌঁছাই যাইপারিছে কহিলে প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস কার্যক্রমটি উষ্ণাকি সহিত ভাগ নেবারকে আহ্বান দেলে কেন্দ্র আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব। আষ্ঠানুমূল হল তিনদিনিয়া কৃষিভিত্তিক গণপর্ব রজ, শুভেচ্ছা জনালে রাষ্ট্রপতি। আজ কোণার্ক সূর্যমন্দির সামনান হয়েবার যোগ শিবিরটি অংশগ্রহণ করি কার্যক্রম শুভারম্ভ কলে রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্বম পাটি। ওড়িশা সহরাঞ্চল ভড়া নিয়ন্ত্রণ অধিনিয়ম 2026 চিঠা নিয়মাবলী হল ঘোষিত, জনসাধারণ মানু মতামত আহ্বান কলা সরকার। রক্তদান মহত্ব আ রক্তদানকে তহকাবার লাগি আজ পালন করা যাচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। স্বেচ্ছাকৃত ভাবে রক্তদান করি রক্তর আবশ্যকতাকে পূরণ করবার লাগি শপথ নেবারকে রাজ্যবাসীঙ্কু আহ্বান দেলে মুখ্যমন্ত্রী। ওড়িশান রক্ত অভাব নু কাহির জীবনহানি নাই হবার লাগি সবে সংকল্প নেবারকে আহ্বান দেলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিং। ননপড়ার পতরপিণী সহিতে আউ কিছু সময় আউতরু মূল হচ্ছে সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা। আইবাকেল বালুঙ্কেশ্বর বাবাঙ্কর বিহাতি যোগ দেবার লাগি নরসিংহ মহাপুরু সহরর দে দেবাঙ্কু দেবে নিউতা। আইবা 16 তারিখ ঝাড়ুয়াপড়ার শ্রী লোকনাথ বাবা আর মুদিপড়ার শ্রী জাগেশ্বর বাবাঙ্কর সহিতে অলগা যাত্রা কমিটি তরফ হবা পতরপেঁড়ি। কেন্দ্র সরকারঙ্কর সংস্কৃতি মন্ত্রণালয় ও রাজ্য সংস্কৃতি বিভাগর মিলিত সহযোগে হইতবার সোমনাথ স্বাভিমান যাত্রা লাগি সম্বলপুর জেলা 68 জন তীর্থযাত্রী আজ মূল করিছেন যাত্রা। আইসিসি মহিলা টি-20 বিশ্বকপ্র 10 নম্বর সংস্করণ থেকে ভারত ও পাকিস্তান মহিলা দল ভিতরে চালিছে ম্যাচ। ভারত টস জিতিকি পহলা ব্যাটিং নেলা নিষ্পত্তি, ইহাদে তক ভারত 12 ওভরতি 2টা উইকেট ধরে করেছে 86 রন। ইহা চিনের মুখ্যা খবর এনু শেষ হল। ইতার পর মুখ্যা খবর শুনিপারবে রাতে 11:05 থি।

শ্রোতাবন্ধু বর্তমান শুনন্তু গীতটি হিন্দি কথাচিত্র গীতর প্রথম গীতটি উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক কণ্ঠে গীত রচনা সমীর সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ কথাচিত্র আও অফ লট চলে।

কথাচিত্র লাল পথর হয়ে গীতটি শুনত কণ্ঠদান আশা ভোঁসলে, সঙ্গীত শঙ্কর জয় কিষাণ, গীত রচনা হসরত জয়পুরী।

0: lloran.
1: শুনিলে কেতোটি হিন্দি কথাচিত্র গীত। শ্রোতবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। আমার পরবর্তী কার্যক্রম শুনিপারে আকাশবাণী দিল্লি কেন্দ্র।

আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু আগামীকালি আম কেন্দ্রর প্রচারিত হওয়া থাকা কতোটি কার্যক্রম সম্পর্কের সূচনা ছটা বাজি তিরিশ মিনিটে শুনিপারে আজির ভাবনা উপস্থাপনা মনোজ পূজারী সাতটা বাজি দশ মিনিটে স্বাস্থ্য সূচনা বিষয় রহব জন্মর দুই বর্ষ পর্যন্ত শিশুর উত্তম পোষণ এ বাবদে কহবে ডক্টর সুশান্ত কুমার বেহেরা সাতটা বাজি পঁচিশ মিনিটে চাষর হাল সাতটা বাজি তিরিশ মিনিটে পরিবেশ সূচনা বিষয় রহব আফ্রিকার বৃহৎ সবুজ প্রাচীর ও পরিবেশ এই বাবদে কহবে ডক্টর সমাপিকা দাস সাতটা বাজি পঁয়ত্রিশ মিনিটে শুনিপারে সুরঞ্জনী সাতটা বাজি পচাশ মিনিটে সম্বলপুরী গীতর কার্যক্রম কণ্ঠশিল্পী রহবে বিবেকানন্দ মিশ্র এবং পদ্মিনী বৈঠার আঠারো বাজি তিরিশ মিনিটে সম্বলপুরী গীত পুঁ শুণিপারে শিল্পী রবীন্দ্র মহানাদ হৃষিকেশ মেহের এবং মকরধ্বজ পটেল আঠটা বাজি পঁয়তাল্লিশ মিনিটে সুগম সঙ্গীতর কার্যক্রম এবং সকাল নটায় শুনিপারে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম দশটা বাজি পাঁচ মিনিটে ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম শুনিপারে এবং দশটা বাজি তিরিশ মিনিটে শুনিপারে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম দিন এগারোটা বাজি পাঁচ মিনিটে সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী জিতেন্দ্র হরিপাল মিত্রভানু বিশ্বাল গোপাল কৃষ্ণ দাস এবং গীতিসুধা মেহের এগারোটা বাজি তিরিশ মিনিটে খোলা ছরকা